0: tanda lusye disen je ani sindua manzo su chayam di tjone nyutu liktu ta ani chayam nga ve kala chitam ma che ani chayam liktu chon sun a chitam che je kurpe ne kabu ku je thene jove ma an thu wo da ba tan du lango tan du chara ma tum ba chara tu ne lango ma ta ba ka nga সুগুতে তাইম বেকটা চিমজান চিমদি ইম বেটিস্তে লেজুলা
1: নেসে লল আ
0: আমি গে কেলাম কিনা জপেতে মে মিল মগতুং ইশিংল মগতে মিলিজিন জিসিলে কম মিমানো সোগ তংবরি চলা ফাতু তুঙ্গু চিমনে সয়া আর মিসা মা কাঙ্গে চিনজি না রসি কেলা
1: নেসে
0: আতঙ্গে মিনতা কি কিদি টিমডিং এন্ডা কোকুলে কাসু এন কিনা নি কিনা জসুমলু শেতি সেনজে লেজেন লিপটা কুসুল তুজা না আল
1: না লা আ
0: না জিনা লিয়া কু দলা লিয়া চলল থেন কুঞ্জম গে আয়
1: লেসেন তো জেনা
0: লো অনলাইন জে সুম কুদান ই সুশু আ
1: না লা সি দিন জেন ও
0: লো
2: না লই সে মো কাম সান
3: কাম সান গে লা
2: নো চেন হা শু না
3: না তো লা সি গে লা
2: না সে সে মা কেন গুন বা
3: জে জে জং জে জা দ শুং শং
2: ですね。で、先端地域周辺送信の3覧設備で記録が送配員な。送車での担当パレサルクエリジェント協和系天地来記録団系機とまなしば、自動なんか系統としてラジェスの備給けら。ですね。とち。てなりたちとたごい担当部と準備が送信連絡通知部でなんか感じ分じ4の備給けら。です。てたちとてな停止と考えと決心に難しいべたが中国都市民と普及にね。ですね。
3: 嗯,天呢,你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要不你要